0: শাসকীয় এবং গের শাসকীয় সংস্থান, স্বয়ংসেবী সংগঠন ও প্রতিনিধি তথা এনসিসি ক্যাডেটস প্রশিক্ষণ বি কিয়া গিয়া হে। ইন স্বার্থ পহল কে লিয়ে মে প্রদেশ কে সভি সরকারি ও গের সরকারি সংস্থান কো বহুত বহুত বধাই দেতি হুঁ। মুঝে বিশ্বাস হে কি সভি প্রদেশো কে সম্মেলন শক্তি ও সক্রিয়তা সে হাম বর্ষ 2047 সে বহুত পেহলে হি দেশ মে সে সিকিল সেল সম্বন্ধী রোগী কে উন্মূলন কি আপনি রাষ্ট্রীয় লক্ষ্য মে অবশ্য সফল হঙ্গে। দেশ মে জনজাতীয় সমুদায় কে লোককে সবসে বড়ি সংখ্যা মধ্যপ্রদেশ ও ওড়িশা মে। মে আশা করতে হুঁ কি মধ্যপ্রদেশ দ্বারা জনজাতীয় বিকাশ কে অনেক প্রতিমান স্থাপিত কিয়ে যায়গে। ইসি আশা কে সাথ মে আপ সবক পুনঃ বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতি হুঁ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: माननीय महामहिम राष्ट्रपति का संबोधन हुआ और अब राष्ट्रगान की धुन बजाई जा रही है और समूचा पंडाल खड़े होकर राष्ट्र का सम्मान कर रहा है।